Assalamualaikum, শুভ বিকাল আপনাদের সবাইকে। অনেক অনেক অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমি কাজল, আমি আছি আপনাদের সাথে 9টা পর্যন্ত শুধু বাংলা ডাইভার্স 102.8 FM এ। আপনারা যেখান থেকে শোনা শুরু করেছেন আবার আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আর যারা মনে করছেন শুনছেন না, প্লিজ জানিয়ে দেন যে আমরা প্রতি রবিবারের মানে যেরকম আমরা আসি প্রতি রবিবার, সেরকম আমরা আজকেও চলে এসেছি। আর আজকে আছি আমি আপনাদের সাথে, আমি জেসমিন কাজল। চলুন একটি চমৎকার গান দিয়ে প্রথম শুরু করি, তারপর তো কথা তো বলবোই কন্টিনিউ। আর আপনারা আমাদের সাথে জয়েন থাকবেন, আর আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, নাম্বারটা বলে দিচ্ছি 07568686863। এই নম্বরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের পছন্দের গান কি শুনতে চান বা আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোনো মতামত থাকলে প্লিজ আপনি লিখে পাঠান। আমি অনুষ্ঠান চলাকালীন অবস্থায় আপনার এটা পড়বো, বা আপনার পছন্দের গানের যদি কোনো রিকোয়েস্ট থাকে ওটাও পড়বো, ওটাও আপনার জন্য বাজাবো। তাহলে চলুন শোনা যাক একটি চমৎকার গান, যেটা দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান।

অনেক ঝামেলা গেল গত সপ্তাহ বলেন নাই কেন, অনেক ঝামেলা গেছে কারণ ওয়ার্ল্ড কাপ ফুটবল ছিল, অনেকেই খুব মগ্ন হয়ে ফুটবল খেলায় দেখছিলেন, অনেকেই ওনাদের নিজেদের ফেভারিট যে টিমটা ওটার জন্য সাপোর্টের জন্য চিল্লা চিল্লি যা আমার বাসায় যা অবস্থা হয়। আমি অবশ্য এমনি কোনো গেম টিম দেখি না, কিন্তু হ্যাঁ ওয়ার্ল্ড কাপ মিস করতে চাই না, ওয়ার্ল্ড কাপ দেখি আমার ভালো লাগে। আর বলবো না যে আমি প্রথম থেকে স্পেনকেই সাপোর্ট করছিলাম, কিন্তু না, আমার যে টিমটা ছিল সেটা জিতে নাই, সেটা যেতেই পারে নাই প্রথম থেকেই, মানে সেকেন্ড ডেই শেষ। তবে হ্যাঁ আমি স্পেনকে ওই দিন আসলে আমি চেয়েছিলাম জিতুক, কারণ স্পেনরা স্পেনের আরেক দিনের খেলা আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, এত মানে ইয়াং ছেলেরা মানে ফুটবল খেলছিল, মানে ওদের খুব মানে স্পিড ছিল, ভালো লেগেছে, অনেক মানে খুশি করেছে। আমাদের ফ্যামিলিতে সবাই মিলে খেলা দেখছিলাম কারণ সবাই ছুটি নিয়েছিল ওই দিন। আপনাদের কেমন কেটেছিল, আপনাদের প্রিয় দল কোনটি ছিল আমাকে জানাতে পারেন, আমাকে টেক্সট করতে পারেন 0796868686863 এই নাম্বারে। আর আমার মনে হয় বারবার আপনাদেরকে নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আমাদের সব তথ্য সব ডিটেলসটা ওইখানেই আছে, আপনারা পেয়ে যেতে পারেন, আপনারা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানটা কবে হয়। আমাদের গত অনুষ্ঠানটা এর আজকের পরে আর শুনতে পারবেন না, নাহলে প্রতি রবিবারের অনুষ্ঠান আপনারা লিসেন এগেনে গেলে আপনারা শুনতে পারেন। আজকের অনুষ্ঠানটা যদি কেউ আবারও শুনতে চান তাহলে লিসেন এগেনে গেলে আমাদের অনুষ্ঠানের পরপরই আপনারা শুনতে পারবেন। চলুন আরেকটি গানে যাই, সহেনা যতনা, আমার খুব ফেভারিট একটি গান, আমি চাচ্ছি আপনাদের সাথে শুনি। তাহলে চলুন শোনা যাক আরফিন রোমেই, ওনার কণ্ঠে চমৎকার এই গান সহেনা যতনা।

শুনলাম আমরা সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে চমৎকার গানটি ছিল প্রথমত আমি তোমাকে চাই। এবার চলুন শোনা যাক শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে বলছি তোমার কানে কানে।

কে আপনারা শুনছেন, কোন গানটি ধরতে পারছেন? মিউজিক শুনে বুঝতে পারছেন না, আমাকে জানান 07568686863 এই নাম্বারে। আমি এখন যে গানটি বাজাবো, এবারে গানটি হচ্ছে অপরাধী। আর এই গানটি কিন্তু খুবই চমৎকার একটি গান, আরমান আলিফের গাওয়া এই গানটি। চলুন আমরা শুনে আসি। লুটনে একজন আপু রিকোয়েস্ট করেছেন আপুর পছন্দের গান, তাহলে চলুন শোনা যাক এই আপুর পছন্দের এই গানটি আরমান আতিফের কণ্ঠে।

আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুরু করেছেন সবাইকে আবারও অনেক শুভেচ্ছা। আমি কাজল আছি আপনাদের সাথে 9টা পর্যন্ত। প্রত্যেকটা গানে, বেশিরভাগ দুঃখের গানগুলাতেই আমার নামটা ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা গানে কাজল, কালো, মানে প্রত্যেকটা দুঃখের গানগুলাতেই আমি। তো আমাকে আপনারা কখনো অ্যাভয়েড করতে পারবেন না। আমি আছি আপনাদের সাথে 9টা পর্যন্ত, আর প্রতি রবিবার আমরা বিকেল, আমি আসলে বলবো বিকাল 7টা থেকে সন্ধে 9টা পর্যন্ত আমরা থাকি আপনাদের সাথে, কারণ এখন দিন অনেক লম্বা আর কি চমৎকার ওয়েদার আমাদের, আর কি গরম বাপ্পা। আজকে মনে হয় এক মিনিটের জন্য একটু বৃষ্টি পড়ছিল, লুটনের কথা বলছি আমি, আমি জানি না লন্ডন সিটিতে কী অবস্থা। সবাই এনজয় করছেন ওয়েদার, আর একটু সতর্ক থাকবেন, পানি বেশি করে পান করবেন, কারণ খুবই আসলে ড্রাই থাকে, অনেক গরম। আমরা চলুন শোনা যাক এবারে যে গানটি শুনবো, হৃদয় খানের কণ্ঠে এবারের গানটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটিও একটা চমৎকার গান।

আর যে আপু রিকোয়েস্ট করেছিলেন লুটন থেকে অপরাধী গানটি, আসলে এটা ডিফারেন্ট ভার্সন, আমি আপনার জন্য আপনি যেটা চেয়েছেন সেটাই বাজাবো। তবে হ্যাঁ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

সেই তুমি কেন এত অচেনা হলে? এটা খুবই খুবই সুন্দর একটি গান, যে গানটি শুনলে বারবার শুনতে ভাল লাগে। এত কষ্ট আয়ুব বাচ্চুর প্রতিটি মানে গানের মধ্যে অনেক কষ্ট আছে, একটা অ্যালবামের নামই কষ্ট আছে। গানগুলিও খুব সুন্দর, আর এই গানটি আসলেই ভালো লাগে। কে কে মানে এত কষ্ট করে উনি কষ্টটা শেয়ার করছেন, এরকম আপনাদের মধ্যে কেউ যদি থাকেন রাগারাগির মধ্যে, প্লিজ ক্ষমা করে দেন একজন আরেকজনকে, কী হলো এত কষ্ট, এত কষ্ট বুকে নিয়ে, দুই দিনের দুনিয়া, এত কষ্ট বুকে নিয়ে কী হবে? আর সবাই জানি কে যে যাকে বেশি ভালোবাসে তার সাথেই ঝগড়াটাই বেশি হয়, তার সাথেই সব ধরনের ঝামেলা হয়। কিন্তু আবার তাদের মধ্যে যখন মিল হয়ে যায় তখন সবচেয়ে বেশি সুখ আমার মনে হয় তারাই তখন পায়। তো এর জন্যই জেগে আছি ঘুম ঝরানোর রাতে তোর, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর, ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধ্যে সকাল, ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালতে রং মশাল। মনে হয় চমৎকার আরেকটি গান শুনবো আমরা এখন, চলুন জেগে আছি। আমার মনে হয় যে গুগলে এই সিরিতে বা যখন কেউ গান সার্চ করে তখন পুরোটা গানের কথা বলতে থাকে, তখন উঠে বলে আমি টিকটক ভিডিওগুলোতে দেখেছি, আরে বাকি অংশটা তুই গেয়ে ফেল। তো আমার বেলায় তাই হয়েছে, কারণ আমি কয়েকটা লাইন বলে ফেলছি, কিন্তু এখন আসলে শুনি গানটি, শুনি সবাই মিলে, চলুন। ঝরা ঝরা আপনার জন্য এই গানটি, আপনার জন্য এই গানটি রিকোয়েস্ট করেছেন নিলয়, নিলয় আপনার জন্য এই গানটি স্পেশালি রিকোয়েস্ট করেছেন, তাহলে শোনা যাক চমৎকার এই গান।

0: Join the excitement now. Youth Connect, a new youth club provision at Diverse FM, 78A Castle Street, Luton. Every Tuesday and Thursday between 4pm and 8pm and every Saturday, 12 noon till 4pm. Youth Connect, a trailblazing youth music project where your musical journey begins. Diverse FM, offering free access to recording studios with sound engineers, workshops, training and indoor sports and recreational facilities for young people. Youth Connect, a safe space for young people with wheelchair access. For more info, contact 01582 725 500 or visit diversefm.com. Follow us on social media for updates and more. Supported by Youth Music, thanks to the National Lottery via Arts Council England.
1: We love weekends.
2: We love weekends.
3: আমরা উইকেন্ড পছন্দ করি, কারণ উইকেন্ড ছুটির সময় থাকে, সবাই বাসায় থাকি। হ্যাঁ, কোনো কোনো সময় হয় না কোনো কোনো ফ্যামিলিতে, কারণ সবাই কাজ করেন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, মানে অনেকের পেশা মানে ভিন্ন রকম থাকে, এর জন্য হয়তো একসাথে ছুটি নেওয়া যায় না। তারপর আমরা চেষ্টা করি ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন বা এতক্ষণ শুনছেন, আমার সাথে আছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আমি চেষ্টা করছি আপনাদের পছন্দের গানগুলি বাজাতে। এবারে আমি যে গানটি বাজাবো, এই গানটি যাচ্ছে রীতা এবং বাবু আপনাদের জন্য। আপনাদের অনেক বছরের প্রেম, আপনাদের প্রেম সফল হয়েছে, আপনাদের আপনারা দুজনই সার্থক, কারণ আপনাদের এত সুন্দর রিলেশন, আল্লাহ আপনাদের ইচ্ছা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে চলুন শোনা যাক আপনাদের জন্য এই গানটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি না লাগে তাহলে আমাকে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ 07568686863 এই নম্বরে।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন বা আমার সাথে এতক্ষণ ধরে আছেন, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, আবারও অনেক ভালোবাসা। আমি এখন একটা গান বাজাবো। এই গানটি আমার আসলে খুবই খুবই ভালো লাগে। এই গানটি খুবই চমৎকার একটি গান, আমি এখন আপনাদের জন্য বাজাবো। আর এই গানটি গেয়েছেন যিনি, অনেকে খুব পছন্দ করেন ওনাকে, আমি শিওর, মানে উনি চমৎকার গান করেন। আর আপনারা আপনাদের জানার জানিয়ে দিচ্ছু, আরজিন খুব চমৎকার গান করেন। আমি খুব চেষ্টা আছি যে ওনার ইন্টারভিউ নেব, খুবই মানে যত তাড়াতাড়ি হয় আমি আপনাদের সামনে ওনাকে নিয়ে আসব। তবে হ্যাঁ, হয়তো ফোনের মাধ্যমে, কারণ উনি USA-তে থাকেন। তো চলুন, আমি ওনার একটি গান নতুন রিলিজ হয়েছে, আমার মনে হয় এটা খুবই নতুন, তবে গানটি খুবই সুন্দর, আমার প্রথম শুনে এত ভালো লেগেছে, আমি বারবার সার্চ করে বারবার শুনছি। তাহলে চলুন শোনা যাক, আমরা এখন শুনবো আরজিনের কণ্ঠে চমৎকার এই গানটি।

শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com ফোন নাম্বার 01582725500 হোয়াটসঅ্যাপ করতে পারেন 07868686863 আমাদের সঙ্গেই থাকুন।

আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আমি কাজল, আছি 9টা পর্যন্ত আপনাদের সাথে। ঘড়ির কাঁটা চলছে, তবে অনেক সময় আছে আমার হাতে আপনাদেরকে আরো খুশি করার, আপনাদের পছন্দের গান বাজানোর। চলুন না শুনে আসি আরেকটি গান, চমৎকার গান। এটা অবশ্য এখনকার বিয়েতে খুবই চমৎকার ভাবে চলবে, কারণ বিয়েতে কেউ মেকআপ না করে তো যেতে পারবে না, আর ছেলেরাও এখন মেকআপ করে, শুধু মেয়েরা না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন, প্লিজ আপনাদের ছেলেদেরকে বলছি রাগ করবেন না আমার কথায়, আপনারা খুবই মেকআপ লাগান এখন, ফাউন্ডেশন থেকে স্টার্ট করে আপনারা লিপ গ্লস সব কিছু আপনাদের চলে। তাহলে চলুন, এই গানটি আসলে শুধু মেয়েদের জন্য না, আপনাদের জন্য। মেকআপ সুন্দরী, চমৎকার গান,

শুনলাম পার্থ বড়ুয়ার কণ্ঠে চমৎকার গান বৃষ্টি, দেখে অনেক কেঁদেছি। আপনারা কি কী কী বৃষ্টি দেখে কাঁদেন? কারো কথা মনে পড়ে? পুরনো প্রেম, হারিয়ে যাওয়া দিন? আমার মাঝে মাঝে বৃষ্টি থেকে কারো কথা মনে পড়ে না, কারণ আমি যার সাথে আছি সেই ছিল, সে আছে। তবে হ্যাঁ, এই ধরনের গান শুনলে আসলেই ভালো লাগে, কারণ আরও তো এগুলা হচ্ছে আমাদের নাইনটিজের, আই থিঙ্ক 93 এই গানগুলো রিলিজ হয়েছিল এই অ্যালবামটা। এই অ্যালবামে আরও কয়েকটা গান ছিল, চায়ের কাপে, এটাও আমার খুবই ভালো লাগে এই গানটি। আমরা একটার পর একটা গান শুনছি আপনাদের পছন্দের গান। এই গানটির জন্য আমাকে জুলি আপনি রিকোয়েস্ট করেছিলেন, আশা করি আপনি শুনেছেন আর আপনি শুনছেন। আপনি অন্যদেরকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য বলবেন। আমরা প্রতি রবিবার বিকেল 7টা থেকে সন্ধে 9টা পর্যন্ত আপনাদের সাথে থাকি, আপনাদের পছন্দের গানগুলি শোনাতে চাই, শোনাই। আর অবশ্য নিজে গেয়ে নয়, কারণ আপনারা যার গান শুনতে চান তার গানই আমরা বাজাই। আর আশা করি আপনাদের ভালো লাগে, কারণ যদি ভালো না লাগে তাও আপনারা আমাদেরকে জানাতে পারেন, লিখেও জানাতে পারেন, টেক্সট করেও জানাতে পারেন হোয়াটসঅ্যাপে 07 075 6868 6863 এই নম্বরে। আর আপনারা আমাদেরকে যদি কন্ট্যাক্ট করতে চান, আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে www.diversefm.com গেলে আপনারা আমাদের সব ডিটেলস ওইখানে পেয়ে যাবেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর কেউ যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে কাজ করার জন্য, তাহলে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশুক ভাইয়ের সাথে কেউ কেউ পার্সোনালি যদি জেনে থাকেন, ওনাকে চেনেন, তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমাদেরকে জানাতে পারবেন। আর আরও কিছু কিছু জিনিস আছে সামনে, আস্তে আস্তে আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন আমাদের থেকে। আমরা চাচ্ছি আমাদের গ্রুপটা বড় হোক, আমাদের গ্রুপে আরও নতুনরা আসুক, কারণ আসলে আমাদেরই ভালো লাগে এর জন্যই। আমার কাছে আরেকটা রিকোয়েস্টের গান আছে, আর আমার মনে হয় আসলে আগের গানগুলি শুনছেন সবাই, তার জন্য হয়তো বা রিকোয়েস্ট করছেন আগের গানগুলি, পুরনো গানগুলি শোনার জন্য। দেখি আমি কোনটা আছে, একটু সময় দিন আমাকে।

হ্যাঁ, এবারে গানটি মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, চমৎকার এই গানটি। আপনি সুমি, আপনি এই গানটি শুনতে চেয়েছেন, আমি এর জন্য বলেছি 90 ইংরেজি গান বাজাচ্ছি। এর আগের কিছু গান আছে, আমি জানি না এটা কবেকার, তবে হ্যাঁ, অবস্কিউর ব্যান্ডের এই গানটি চমৎকার গান, অনেক শুনেছি, শুনে শুনে বড় হয়েছি। এই গানটি আবারও বাজাচ্ছি আপনাদের সাথে শোনার জন্য।

এই দিন সেই দিন চমৎকার গান শুনলেন আপনারা, আর এই গানটি কিন্তু ছিল স্বপ্নের ঠিকানা ছায়াছবির থেকে নেয়া। তাহলে চলুন, আমি বলেছিলাম না আগে আপনাদেরকে যে একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন অপরাধী গানটি শোনার জন্য, আর আমি গানটি বাজিয়েছি ঠিকই, কিন্তু এটা অন্য ভার্সন, অন্য সিঙ্গার, মানে অন্যরকম কথাগুলোও ছিল অনেকটা, শুধু সুরটা ছিল মানে সেম। তাহলে চলুন শোনা যাক, এখন আমি বাজাচ্ছি ওই আপুর জন্য, লুটন থেকে আপুর জন্য এই গানটি, অপরাধী।

অপরাধী গানটি চমৎকার গানটি ছিল আপু, আপনার জন্য আমরা শুনলাম চমৎকার গান, আপনি আশা করি শুনেছেন। শুনলে আরও শুনতে থাকুন আমাদের প্রোগ্রাম, অন্যদেরকে শুনতে বলবেন আমাদেরকে প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত, আসলে রাত না বিকেল 7টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত আপনারা শুনতে থাকুন আমাদেরকে। আর বেশিক্ষণ না আছি, 15 মিনিট আপনাদের সাথে। আর আপনাদের পছন্দের আর কোনো গান থাকলে আমাকে বলতে পারেন, জানাতে পারেন। আর আপনারা তো আমাদের ওয়েবসাইট থেকে লিসেন এগেনে যদি যান, তাহলে অপশন লিসেন এগেনে গেলে আপনারা আমাদের শোটা আবার শুনতে পারবেন। কেউ যদি না শুনে থাকেন, আপনারা জানিয়ে দেবেন যে শুনে নাও আবার ওয়েবসাইট থেকে লিসেন এগেনে গিয়ে। তাহলে চলুন আরেকটি গান শুনি, কারণ কথা বেশি বললে গান শোনা যাবে না। তাহলে এখন আরেকটি গান শুনি, কি করে তোকে বলবো, আরেকটি চমৎকার ছায়াছবির গান। এটা অরিজিৎ সিং, অরিজিৎ সিং এর কণ্ঠে আর জিৎ গাঙ্গুলি। তাহলে চলুন শোনা যাক এবারের গান।

কি করে যে বলবো তুই যে আমার, কেন বলে দিন, আপনি যাকে ভালোবাসেন আপনি বলে দিন তুই যে আমার। কারণ সময় চলে যায়, যেরকম এখন আস্তে আস্তে সময় চলে যাচ্ছে, আমি বিদায় নেব কিছুক্ষণ পর, ঠিক সেরকম যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনার ভালো লাগে আপনি বলে দিন, আর যাকে ভালো লাগে না তাকে বলার কোনো দরকার নেই, কিছুই বলার দরকার নেই, ভালো লাগে না এটা বলার দরকার নেই, কিন্তু ভালো যাকে লাগে তাকে বলে দিন। কারণ সময় বারবার আসে না,

এখন চলুন আরেকটি গান শুনি। এই গানটি শোনার পর আস্তে আস্তে আবার কথা হবে আরেকটি গান দিয়ে। তাহলে চলুন শোনা যাক এবারের একটি গান, কবিতার মতো যুগ। এটা খুবই চমৎকার গান, এটা এক সময় আসলে খুব হিট গান শিল্পী সেলিম চৌধুরীর কণ্ঠে। সেলিম চৌধুরী আমাদের ডাইভার্সের সাথে খুবই জড়িত, কারণ ওনার ইন্টারভিউ আমরা প্রথম দিকে নিয়েছি, উনি লুটনের সাথে উনি খুব কানেক্টেড। তাহলে চলুন শোনা যাক কবিতার মতো যুগ, এটা একজনের রিকোয়েস্ট। তাহলে চলুন শোনা যাক রিকোয়েস্টের গান আপনাদের সবার সাথে মিলে।

কবিতার মতো চোখ যে তোমার, চমৎকার এই গান। আসলেই আমাদের বাঙালি মেয়েদের কিন্তু চোখ সুন্দর থাকে, কবিতার মতো চোখ, এর জন্য বাঙালি বাংলা এই গানটি চমৎকার। এখন চলুন, আসলে আমার বিদায় নেওয়ার টাইম, আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমি চাচ্ছি একটি চমৎকার গান আপনাদের জন্য রেখে যেতে। হ্যাঁ, আমার খুবই পছন্দের একটি গান আপনাদের জন্য রেখে যাব। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান এতক্ষণ শুনলেন, আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা আগামী প্রোগ্রাম শোনার জন্য। আগামী সানডেতে থাকবো আমরা, মানে প্রতি রবিবার সন্ধে বিকেল 7টা থেকে সন্ধে 9টা পর্যন্ত আমরা থাকি আপনাদের সাথে। আগামী রোববার আবার আপনাদের সাথে কথা হবে, অনেক কথা হবে, গান হবে। জানি না কে আসবে ওই দিনকার প্রোগ্রামে, আমি চেক করিনি ভালো করে। যে কেউ হোক, আপনাদের পরিচিত, আপনাদের পছন্দেরই প্রেজেন্টার থাকবেন। আপনারা যে যেখান থেকে শুনলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাদেরকে আপনারা দোয়াতে মনে রাখবেন। খোদা হাফেজ।